দবা লেখা বিনা ডি কলা হয় বেলা আপনি আমু খাটিয়া কে তো কেটে গান লাস্ট কে তিনি সিন্ধু টি গান হই বাসা কাসব দাহমলা আম্মাই মাভাই মাল্লেভাই গা శశి దానిక బాధ సుమేధాక ఆదరణ ఎగుతు దవసరు ఉమ్మ దగ్గర దినవా కేలా ఉన్నాయ దగ్గర